0: Stay tuned to the Muslim Community Radio on 92.1 FM. It's now time for the Bengali program.
1: Alhamdulillah. Alhamdulillah, khaliq al-akwan wa muallim al-insan wa khaliq al-shamsi wal-qamar wa al-najmu wa al-shajaru yasjudan mawjoodun bila makan. والصلاة والسلام على أشرف الأنبياء معلم الإنس والجان نبينا محمد وآله وصحبه الكرام أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين وقال ربنا سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله مولانا العظيم أما بعد محترم أمار ديني بھائیرا السلام عليكم ورحمة الله وبركاته آج کے امی اپنا در ماجے যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলার দরবারে ওসিলা বানানো যাবে কি না, আলিয়া ইকরামকে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার বারগাহে ওসিলা বানানো যাবে কি না, এই টপিক আজকের, এই টপিকের ওপর, এই বিষয়ের ওপর আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। প্রথমে আসি ওসিলার অর্থ কি। সুতরাং আরবি ভাষায় আত-তাওয়াসসুল হুয়া তালাবু হুসুলি মানফাআতিন আও ইনদিফাই মাদাররাতিন মিনাল্লাহি বিযিকরি ইসমি ওয়ালি নাবিয়িন আও ওয়ালিয়িন ইকরামান লিল মুতাওয়াসসাল মুতাওয়াসসালি বিহি। ওসিলা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কাছে এমন কিছু চাওয়া যেটা আপনাকে উপকার দেবে বা ক্ষতি থেকে দূরে রাখবে। আল্লাহ তাআলার কাছে চাওয়া কোনো নবীর কিংবা কোনো ওলির নামের ওসিলায়, কোনো নবী কিংবা কোনো ওলির নাম নিয়ে তাকে ওসিলা বানায় আল্লাহ তাআলার কাছে পেশ করা, এই নিয়তে যে এই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে একজন মুকাররম, একজন সম্মানী, তাই ইনাকে আল্লাহ তাআলার দরবারে ওসিলা হিসাবে পেশ করা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, চাওয়াটা কার কাছে? মিনাল্লাহ, আল্লাহ তাআলার কাছে। এবার আসুন প্রথমে কোরআন শরীফের দিকে আমরা অগ্রসর হই। সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, হে ইমানদারেরা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে ইস্তেআনাত করো, সাহায্য প্রার্থনা করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 35 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন, وابتغوا إليه الوسيلة يا أيها الذين آمنوا اتقوا الله, هي ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, وابتغوا إليه الوسيلة, এবং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যতা অর্জন করার জন্য ওই সমস্ত জিনিস খুঁজো বা তালাশ করো যার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করতে পারো। আল্লাহ আকবার। এটা হচ্ছে কোরআনে কারীমের সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে আয়াত। এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শরীফের দিকে যাই। আমি যে কয়টা হাদিস পেশ করব প্রথমে আপনাদেরকে বলে দেই যে একটি হাদিস সহি ছাড়া হাদিস পেশ করব না। যে হাদিস পেশ করা হবে এই হাদিস মুস্তানাদ এবং সহি হাদিস পেশ করা হবে। প্রথমে আসি তুবরানী শরীফের সহি হাদিস। একজন অন্ধ সাহাবি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন, অন্ধ সাহাবি। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি তো পেরেশানির মধ্যে আছি, খুব বেশি পেরেশানির মধ্যে আছি, হুজুর একটু আমার জন্য একটু দয়া করেন। এবং ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পেরেশানির মধ্যে আছি, আমার জন্য একটু দয়া করেন, আমার চোখের জ্যোতি নেই, আমি অন্ধ, আমার খুব পেরেশানি হচ্ছে। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন শিতা সাবারতা ওয়া ইন শিতা দাউতু লাক, তুমি যদি চাও তুমি সবর করো, আর যদি তুমি সবর করতে না পারো তাহলে আমাকে বলো, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি। কাল সে উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু শাক্কা আলাইয়া যাহাবু বাসারি, হে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখের জ্যোতি যে চলে গেছে এটা আমার জন্য একটা কঠিন বিষয় হয়ে গেছে, আমার জন্য একটা বিরাট সমস্যার বিষয় হয়ে গেছে, হে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাহু লাইসা লি ক্বায়েদুন, আমার কাছে এমন কোনো ব্যক্তি নেই যে আমি অন্ধ, আমাকে হাত ধরে আমাকে কোনো জায়গায় নিয়ে যাবে, আমাকে সাহায্য করবে, এমন কোনো লোক নেই। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে ইরশাদ করলেন, এ সাহাবি যাও ওযু করো, যাও ওযুখানায় যাও ওযু করো, ওয়া সাল্লি রাকাতাইন, এবং দু রাকাত নামাজ আদায় করো, সুম্মা কুল হাউলাইল কালিমাত, এবং আল্লাহ তাআলার দরবারে আমি যেভাবে বলছি এইভাবে তুমি মোনাজাত করো। মোনাজাতটা কি, ভালো করে শুনুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে শিক্ষা দিলেন তার সাহাবিকে। আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তুমি এভাবে গিয়ে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বিনবীকা মুহাম্মাদিন নবীর রাহমাহ, ইয়া মুহাম্মদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি লিতুকদালি, এভাবে দোয়া করবে, হে আল্লাহ আমি তোমার দরবারে দরখাস্ত করতেছি, তোমার কাছে চাচ্ছি, ওয়াতাওয়াজ্জাহু ইলাইকা বিনবীকা মুহাম্মদ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমার নবী আছেন এবং নবীর রহমত আছেন, রহমতওয়ালা নবী আছেন, রহমতুল্লিল আলামিন আছেন, তাকে তোমার দরবারে উসিলা হিসাবে পেশ করছি। এরপরে দেখুন বলতেছেন, ইয়া মুহাম্মদ ইন্নি আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি, হে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার মাধ্যমে আমার পালনকর্তার দৃষ্টি আকর্ষণ করছি, তার দিকে তাওয়াজ্জু করছি, আপনার মাধ্যমে আপনাকে ওসিলা বানাচ্ছি আল্লাহ তাআলার দরবারে, ফি হাজাতি, আমার প্রয়োজন মেটানোর জন্য, লিতুকদালি, যেন আমার এই হাজাত পূরণ করা হয়, আমার এই প্রয়োজন যেন আল্লাহ তাআলা মিটিয়ে দেন। প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পেলাম সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা বানানো যাবে, এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিকে এই হাদিসের শিক্ষা দিলেন। এরপরে আসুন আরেকটি হাদিস, এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে এই হাদিসটা এভাবে হুজুর শিক্ষা দিলেন। এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ওনাকে ওসিলা বানানো যাবে কি না এটা নিয়ে আলোচনা করি। তো আসুন বৈহাকি শরীফের সহিহ হাদিস সর্বপ্রথম আপনাদের কাছে পেশ করছি, যে একজন সাহাবি যার নাম হযরত সাইয়েদুনা বিলাল ইবনু হারিস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজার শরীফের কাছে আসলেন। এরপরে তিনি আখা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এভাবে দরখাস্ত পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ استسقی لامتک فانہم قد ہلکو۔ ہے اللہ تعالی رسول صلی اللہ علیہ وسلم، اپنی اپنار امتر جنہ دعا کرون، کیننا تارا ہلاک ہوچھے، تارا دھنگش ہوچھے۔ فاوتی الرجل فی المنام، شتران ای دعا کرے ওই সাহাবি চলে গেলেন। এরপরে তিনি স্বপ্নে দেখতেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করতেছেন। ফাকিলা লাহু, তাকে বলা হচ্ছে আকরি উমর আসসালাম, উমরকে আমার সালাম বলো। ও আখবিরহু, এবং এ বিলাল ইবনে হারিস আল মুজানি, তুমি তাকে খবর দিয়ে দাও আন্নাহুম ইউসকাউন, অতি শীঘ্রই বৃষ্টি হবে। উমর যেন ঘাবড়ায় না যায়, উমর তো আমিরুল মুমিনিন, সে যেন ঘাবড়িয়ে না যায়, তাকে আমার তরফ থেকে সালাম দেবে এবং বলে দেবে যে অতি শীঘ্রই বৃষ্টি হবে, তবে আমার তরফ থেকে একটা কথা বলবে, আলাইকাল কাইস আল কাইস, আমার উম্মতের বিষয়ে সে যেন আরও বেশি চেষ্টা করে, উম্মতের খিদমতের বিষয়ে তিনি যেন আরও বেশি চেষ্টা করেন, এই খবর আমার পক্ষ থেকে দিয়ে দেবে। এবার আসুন আরেকটি হাদিস, যে হযরত সাইয়্যিদুনা আবুল ওয়াফা বিন আকিল আল হাম্বালি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হাম্বালি মাযহাবের একজন বড় আলেম, তিনি তার কিতাবের মধ্যে লিখতেছেন জিয়ারত সম্পর্কে। তিনি বলতেছেন যে প্রত্যেক উম্মতের জন্য মুস্তাহাব হচ্ছে, সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফে যাবে, রওজা আকদসে যখন যাবে, তখন কি বলবে। তিনি শিক্ষা দিচ্ছেন যে গিয়ে এই এভাবে তোমরা দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা কুলতা ফি কিতাবিকা লিনাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما। এরপরে তিনি শিক্ষা দিচ্ছেন যে এভাবে দোয়া করবে, واني قد اتيت نبيك تائبا مستغفرا فاسالك ان توجب لي। হে আল্লাহ তাআলা, আমি তোমার দরবারে হাজির হয়েছি, তুমি না তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে করিমের মধ্যে ইরশাদ করেছো যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু, হে আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনুন, যখন আমার বান্দারা তার জানের ওপর জুলুম করবে, কোনো গুনাহ করে বসে যদি তারা, এরপরে যদি আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, এবং তারা যদি আমার কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফিরাল্লাহুমুর রাসূল, আর হে নবী, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি তাদের জন্য ইস্তিগফার করেন, আমার কাছে ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, নিশ্চয়ই তারা আল্লাহকে তওবা কবুলকারী এবং রাহিম ও দয়ালু পাবে, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের গুনাহকে মাফ করে দেবেন। এভাবে করে দোয়া করবে, এটা হচ্ছে মুস্তাহাব, এভাবে দোয়া করবে। এরপরে শিক্ষা দিচ্ছেন আখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার দরবারে তোমরা এভাবে আসবে, যেভাবে আদবের সহিত আমার দরবারে আসবে। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি, কেননা আল্লাহ তাআলা বলছেন যে যখন তোমরা আমার রসুলের দরবারে হাজির হবে, খবরদার তোমরা তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করবে না। হ্যাঁ, তোমরা তোমাদের কণ্ঠস্বরকে আমার রসুলের দরবারে উঁচু করবে না, আন্তাহবাত আমালুকুম ওয়ান্তুম লা তাশউরুন, নালে তোমাদের জিন্দগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওসিলা বানানো সম্পর্কে আমাদের কথা চলতেছে। আসুন হযরত সাইয়্যিদুনা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই, যিনি মালিকি মাযহাবের একজন জলিল কদর ইমাম, খলিফা মনসুর তাকে জিজ্ঞাসা করল যে হুজুর, ইয়া আবা আব্দুল্লাহ, আস্তাকবিলুল কিবলা ওয়া আদউ আম আস্তাকবিলু রাসূলুল্লাহ, হে সাইয়েদুনা মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আপনি বলুন আমি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে হাজিরি দিতে যাব, তো আমি কি কিবলার দিকে মুখ করব নাকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে মুখ করে দোয়া করব? শুনুন ইমামে মালিক কি বলতেছেন। আল্লাহু আকবার! তিনি ইরশাদ করলেন, কাল তিনি বললেন, ওয়ালিমা তাসরিফ ওয়াজহাকা আনহু, হে মনসুর, তুমি কেন তোমার চেহারাটাকে আকাশ সাল্লামের থেকে ফিরে নিতে চাচ্ছ? ওয়াহুয়া ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম ইলাল্লাহি তাআলা, তিনি তো তোমার জন্য ওসিলা এবং তোমার পিতা আদমের ওসিলা। আদম আলাইহিস সালাম তার জন্য তাকে ওসিলা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন এবং আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেছেন। তিনি আদমের জন্য ওসিলা, তোমার জন্য ওসিলা, তুমি কেন তোমার মুখটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে ফিরে নিতে চাচ্ছ? বল ইস্তাকবিল, বরঞ্চ তুমি তাকে ইস্তিকবাল করো, তার দিকে চেয়ে মোনাজাত করো এবং তার শাফাত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। এভাবেই ইমামে মালিক খলিফা মনসুরকে শিক্ষা দিলেন। আল্লাহু আকবার! এখান থেকে আমরা বুঝতে পেলাম, ইনশাআল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ওসিলা বানাই, আমাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।